0: ওলা দিন চুকাব ওলা দাদা দেবে মুদাই না হাই না তাতা বাতাসতে গড়ায় কি বড় না যে হুদা ভয়ে অন্তর রাজা খুশি হুদাই তরে আবা ভজে ফলকে রায়ে ধর রানী একসাইয়ে কিয়ে সাবা কয়ে এতো ভয় লাউ ভানে তি মধ্যে পটরা
1: लक्ष्मी पार्वती विष्णु रुद्र यम राशि चंद्र सूर्य हरू।